বিদেত কবি বৈষ অং নং নং পং ফ্লি ফ্লি পাহরবং শিল নাবি অং শি আরি দিয়ং যুদেত আ

0: La bang su ja mek ang deng along adun thu oso ke pakan alun bar barin di pikirun alun arju iklona
1: kardom nilimen barin tipi nilikilun jige oso ke pakan ala dung la dung lane jang man dung জন পান থে ডুং ডুং তে তকবর পালো দুন প ডুং ডুং ডুং লানে জাং মান ডুং তকবর পালো দুন বাইব লন্দ উন নে আরি রোয়া তুম কে জয় জয় পেন্তাং দুন প ডুং ডুং ডুং

0: lang avang puik lo la se alang li non adak studio lo na ingni iger lo alang li pen chi hu chi put la pen alang li ko son si PhD ang deng ka chi pe un ma la so ala mi li chi thandam de prang radio nang kar judu narada tum phan kardom pa jirik lo la pen ang li phan sta me kardom nang pa jirik lo ke hai kardom
1: oh kardom
0: tang te ki ching si ni li nang li phan ang kar jugang tung ke la pen lo ke hai nang li mass communication ana thu PhD ka chi pe un ji pula so kumen tu ben nang li nang li ning ke hang iglo
1: নিলিকে আহক পেথান পুলংতে আপ্রাং বান্দে নিলি পিএইচডি ক্লেম বে গি পুলা সনকে মাঙ্গালি সে মাস কমিউনিকেশনে কেনাং সত লপমাত নিলি টু 1990 লম্পেন আসাব ক্লেম মুনল জার্নালিস্ট আহিন 2004 রানি কান পেন মাগে একটিভ জার্নালিস্ট ছে মানল হা সত আপ্রাং হতলা সে মাস্টার বান্তে মাস কমিউনিকেশন লং ক্লেম দেল গতি ইউনিভার্সিটি লং আমার সে লাহে ক্লেম বমল কেনিলি পিএইচডি ফানি মাথা থে আসপ্তাহ পিএইচডি ক্লেমই পুকে আমার লাদা কার্বি আ সেন্টার ইদিব্রু ইউনিভার্সিটি পেনিং পুলো আমার রনোস পেগুকে বাংহুত দা গভর্নমেন্ট পনাং রিজিয়নাল সেন্টার বিনা আ বিলেক পু নন্দরাম বড়ুয়া ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আর্ট অ্যান্ড কালচার পু আলা ডাইরেক্টর অফিস ল দা রিজিয়নাল অফিস পিনচং নাং পুঙ্গে লতা গভর্নমেন্ট পন্দে নাং পু সে দন আমি এগ্রিমেন্ট ইয়াদ চেকলাম ল আমি হলা ডাইরেক্টর বানাং পুল লাগে নাংলিগে ইনু ডাইরেক্টর পপত ইনস্টিটিউট অফ নাং পিএইচডি নাং বেগিপু আমি দাদা সে বয়সত কেনেকা হবো এই পারিব হবো আমার হাল আস কম্পালসন পেন আমার নিলি পিএইচডি গেকলাম আমার মাথা ল পিএইচডি সে কেন স্পেসিফিক সন সন গাবি আমার নে মাস্টার লং দা মাস কমিউনিকেশন শিখেলাম আক মাস কমিউনিকেশন কে কার্বি তুমি মা হল আপদ লাদাখ ক্লাম দেট পলহ পমালাসি লাসি নিলিকে ক্লাম আমার দন উন্তু দে ফির বাংকে ইন্ডিং চা রং থলো ইসে ডিগ্রি তা লং থল লোল
0: কালাং লং চুরু ইগলো নাংলি ফান নাংলি লাসা কে থান কে পাকলার আপদ তাতে আকে হাই নাংলি কোসো ইউনিভার্সিটি মতে কোনাত আদিম সে নাংলি লা পিএইচডি আং দেন কে চেপে উঞ্জিয়া ফান নাংলি কেদাম ইগলো
1: নিলি আসাম ইউনিভার্সিটি শিলচর
0: খেলা
1: হালা দা পেন সিকে ক্লেম মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট ল আপেন নিলি গাইড মতে নিলি প্রফেসর ল বা সুপারভাইজার কে প্রফেসর পার্থা সরকার পু লাংলি নিলি এডমিশন কে নুদা লাংলি মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট আই এইচ ও ডি ল
0: খেলা খেলা এ নাচুরই ল কে হাই তাতে আগে হাই কপি আপু থাকছে নাংলি লা পিএইচডি কাছে পে উঞ্জি আফান নাংলি আথে পি কাছে বি ইগল
1: নীলি লাসো বাংকে নীলি জার্নালিজম আলাইন কি লুট চিং আকে মাং হা লাসো তেং মাসে গেকলে নীলি 2003 আনি কান কুকি পেন কার্বি আরন দল হা লাসো হুত নীলি থেকলং ল লোকাল পেপার কে লাং লাপেন লা স্টেট লাপেন ন্যাশনাল পেপার তুম কেপ্লা কেপ্লেক বাং দোক বায়াসনেস পু সো কেদু জয়নি পেন কার্বি এফানি কে চক চে পু আক পিয়ার এট পিয়ার হানসো গতি কি তুম বাং কুকি তুম বাং ল হানসো টিকি ও ল কার্বি তু আমি কে সো দুন পু লসং সে পাচ্ছে থ্যাং কার্বি আহেম লে মে কায় লাভ তা কুকি আরং সে কে কায় পু কগি কার্বি আতুম লে আর সি বাং থং ক্যাপ সুসে বাং থং কারাই সি থি ল কুকি সে কি থি পু কক লসো পার্সেলিটি আজয়নি নিলি কার্বি আতুম আহক পেট চিনি নাই পজনে সে নিলি 2004 মান কে নিলি একটিভ জার্নালিজম দুদল ঠিক লাস্ট নাং থাকছি নিলি আফিট জার্নালিজম আহিন ক্লেম দুনল ক্লেম উনল আংকে এসোসিয়েশন লংতা নিলি পেনাং চারাপ দুনল স্টেট লংতা নিলি সেন্ট্রাল কমিটি লংতা প্রেসিডেন্ট চেয়ারম্যান অল ইন্ডিয়া ন্যাশনাল কমিটি লংতা সেক্রেটারি চেয়ারম্যান আফিট নিলি চি রিজাইন দেট ডাক নিলি কার্বি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট বোর্ড ব্লং চেয়ারম্যান কে দেন হোদমা ক্লেম উন এপমা নিলি চি রিজাইন দেট আমি লাসো হুত পেন থেকলং ল কার্বি তোম ফান লাদাক কাই তা কাছি বহং কচারবু খাই খাই লমতে কার্বি তুম হেন পিক পুপ লাসো পার্সেলিটি আমার লাসো আহক পে তা নিউজ দাম দে আমি কার্বি তুমান নিউজ আপু থাক কাপা কাপার লিন্দুন কাপার পাহিনোকে টক থাপ খালি লেগে টক দো পিক স হরমু কাপা হাই লাই জি পুনিলি আং সঙ্গ লেভেল লাসো অপসে নিলি লাসো অলাইন এক্লেম ইল পুলো নাং জংদাম লোনাং লা কাংথি লাংসো নিলুত পাল পেন অভিজিৎ ফান আপ্রাণ কারমুতালাত খায়ালাম বান্দে কার্বি তুমি চক চেপু লাসং

লুন চিতো যে মেঘ আং ডেঙালং কাবাদুসিয়া লুন আর্জু ইগল নাং বালি বথার হাওয়ার মায়ে তুমকি লুন আলুন আলাম থে কার্বি আংলং পালা ভাংসলুন আর্জু ইগল নাং।

লাকে আকাশবাণী দিফু নালে তুমজা মেকার জুলং বম লাকে এফ এম ব্যানার রং মেগা হর্স ভারই সিরা তক বারাসির ক্যাপ রুয়েস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পালাবংস এপ অলং পেন সিটামে নালে তুম আকাশবাণী দিফু জায় মেক আর জুলং ইকজি নসি দেওয়া পর পর ফাই সির ক্যাপ ব্রা মিনিট ক্রেপ চকটাং ল আদন্তু হিন্দি লাম মার্জন আলু না চাই মেক আং টেঙ্গা লং পেন কিচেং সি হাম আপনি তারাফ সে পোলাপাংস আলুন আর জুইকল না

Si ke nang sot nai, pir te ang kang pie long, ki dua son an, kachirai kombo nang jia putak si, than pa chini pon ji phan si, bor i ik lo. Mate, areng ke loka lampen ke World Nature Conservation aputak. World Nature Conservation laki ilitum pir te long ki do kereng akapi, marat mareng, theng pi theng prang, munit monor pen dang lo, pir te long ki do bomatum anapan, tami isi ke nang sot nai lo. Nature pirthea long ki do son an laki isi thedung agif mate ahir jumilo ilitum kilong pon lake koson ma tangte ilitum achithe mate oxygen ki cho ki jun thengpi thengprang lang roi lang jeng marat mareng wo angton antami ilitum nature along pen kilong agif mate ahir jumilo nature ilitum aphan lana ke nang sotlo lason thak thak si aningkan wang sitami pirthe angkang pi monira tumtami wall nature conservation putame talon pon diti labang suarni talon pon lake isike nang sot nai alam the pangdak pon ilitum awormon kachrai kom pon na ke nang sot aputha nature ilitum aphan lana ke nang sot ki du kichu kijun dowai jangthu lapen penangan resources ason ilitum kaiki use bom mate en bom diti labang so ason hai ki do pen ilituma phan aki joy ki ason do bonta ilituma bormona phan kachirai kompon jia phan bangke pankrivi ason do kok titi nonapor ilitum nature phan kasik sak do kok ason lo pipot ma pute ilitum theng pi theng prang an thum et pi et lo towar hem industry factories kikim jia jo lapen tami langroi langjeng ajuan tami ter et lo ilitum plastic bong lapen ti kaprek kaprek akite raki bui akitu mate harmful chemicals ason an kiwar jama jo lapen tami air pollution hai tami nangbat bom lo ইলিতুম গাড়ি মটর আদুগাবেট মিহি লাপুসন হাই ফ্যাক্টরিস ইন্ডাস্ট্রিস কি দো ওয়াজক এয়ার পলিউশন তামি নংবাদ বোমল ইলিতুম ওয়াইল্ড লাইফ মারাত মারেং আতুম সিতামি ভীর বোম আসনল কে দোয়া থাই কাবিয়াজক পেনাং আন থেং পি থেং প্রাং মারাত মারেং আতুমান তামি ইং আর বোম আসনল পেনাং আন কিভির এট সিকে অংল লাপেন বটর কাচেলার জক টেম্পারেচার নংবাদ পেন ফ্লাডস ড্রটস তোমন কেথে লাপুসন হাই আকিসুং তামি দোপন ককলো ননাপর তামি ইলিতুম থেকপন লং বতর কাছে লারাজক আরবে কাবিয়াজক সক হান কাচুটি কি দুঞ্জিয়া ফান তামি আকিসুং দো ককলো আপর আপেন ক্লেম দুন লং লি দেটল লাপুসন কাশিক সাক লাকে ইলিতুম ভারর লং পুচত কালি পিরঠেয়া লং তামি ইসি থেদুং আকিসুং ল লাসি ইলিতুম আনকে নেচার আফান কাচেরাই কম্পন নাংজি লালতে ইসি কে জয় কে পেন জক পন প ইলিতুম লাবাং সাই কেডেং পনলো পুটাংতে ইলিতুম ডেভেলপমেন্ট মাতে কাচিং থুর পন আবাং ইংটন কক মাতে স্টপ চেক পো পুফান কালি ইলিতুম লাবাং সংবং বেলেন্স কেওয়ান আকেনাং সত মুনিরা তোমার নিডস লাপেন নেচারা নিডস মাতে লাবাং সংবং বেলেন্স কে দো কেনাং সত মোকেবাং জিয়াপট আমি জয় কে প লাবাং সাই কেডেং পন মাতে কে ক্লেম পন লাকে ইলিতু মেনা জুংজুং পেনলে ক্লেম পন মাতে পাংচেং পন দাচ থেং পি হাই কে এ লাপেন কেলানা পন পেন ইসি কাচেলারং থেক ওয়ান উন থেং পি থেং প্রাং দো পেন এয়ার মাতে তোমন লাহাই হুই পেন তামি পাকলার পন ল আদু কা বেড হাই হুই পেন লাপেন তামি এফান তামি আবিন কি দোয়াদিম মারাত মারেং ও তোমা ফান আন তামি রাই পন ল ইলিতুম ফান থেং পি কি পি আ কেনাং সট আবে পিন পেন ইলিতুম থুম পন মাতে পি পন নাং নিল আকো আন সো সেসি পাচান পন থুনাং পো লাপেন তামে প্লাস্টিক পলিথিন লাহাই ব্যাংকে ইলিতুম কে এন পাং আর পনাং পো আথেমা লাহাই কি ইউজ পেন ইলিতুম আওয়ার মন আফান কানো হক থে পিক লাবাং সোয়া ডিম ইলিতুম আসন কাপ্রেক এন মে পে পেন কাসেলাম বেগ লাপেন তে রিইউজেবল উন আলাং আবং সি ইউজ মাতে এন পনাং পো লাপেন তামি ইলিতুম কাইকে কেটের কি বুই আসন আন তামি ইলিতুম ডাস্টবিন আলং সি ওয়ার্নাং জি লাবাং সো ডাস্টবিন কি ইউজ তা ইলিতুম কেক্রেং ডাং লাপেন আকে চাম সাপ আকেটের আসন আন কে কেওয়ার পাপ্রেক পন ডাক নাং জি আকে চাম আন লে কাপ্রেক আদাস বিনালং সি ওয়ার পনাং জি ইলিতুম তা মে থেক পন লং কাপ্রেক আ ডেট ফরেন কান্ট্রি আ জো লাপুসন আ সাই সি ক্লেম পন বোম ল লাপেন নন চেথান দাম সিনাং থেং পি থেং প্রাং লাপেন কাপ্রেক তা ইলিতুম কাচিনি পন আকে নাং সত পিমা পুটাং তে ল্যাং কে এন কাপানো হক আ

0: si chobei puyong si tum thani putang lo pulong te kaheng no son an ke il tum chi unang ji bang iki jong la pen bang tum thani ke tham pulong te la bang salam te bang ke ili chiri damra chitar le damra ili ke claim ke dam ka malam yong si hingno ki me ke chok che matha damra ili ke bang la ngar ni an ke ki me sen te le king kam chi or now ara tum matha hingno bamon po so son tha ke ইলি তুম মিঠাং মিঠাং সোমার ফান ইলি কার্বি হাম ফ্যাং আলং কেবাং টুটি দেয় যে ফান ইলি যে মাথা পন রাম না আসে ইসিয়া কে তাবলং তাকে তক দো দি সে খাং মা সিপু ইলি ও সো চকালি ইলি কে ঢে কে দিঙে তুম আন তামে লাবাং সো দে কে আরে পিয়াবে সে তা লা কে আরে পিয়ে দো আন সুসে বাং সো দে পেন কামে ক্লেন নাসি বাইবেল লং তাকে তক দো লাবাং সো আলাম ধে নাসি ইলি কার্বি হাম ফ্যাং আলং আলাম যে মাথা দামরা কে বাং হান আর নিকে কি মে পেলে কাম ক্লেম না কার্ডো
1: লপন পর নালি তুম ও সো চো বাই পলা বাং সো আলাম কান আর জুলং প্যাং লাকে আকাশবাণী ডিফু নালি তুম যায় মেকার জুলং বম লাকে এফ এম বেন লং মেগা হার্স ফারোই সিরা টক বরাচর ক্যাপ লাপেন রেস এপ লাপেন আনপার্টা নিউজ অন এয়ার পলাবং সুয়া এবং পেনসিদামে নালিটুম আকাশবাণী ডিফু আজাই মেক আর জুলং একজি
2: ওয়ার্ক ফ্রম হোম অধিক বেতন মাত্র এটা ক্লিকতে আরে ওয়া
3: ফসিলে
2: অসিনাকি লিংকত ক্লিক নকৰিব আরবিআই এ কয়
4: জানি রক সতর্ক হৈ রক

0: ইলিতুমলা কি ফির কে থাক আহি নানা থু নাংলি কে ক্লেম দুন চেংল নাংলি রেডিও কার্যু আকর্তে ইয়ার তো ফান থান পন ইজিমা
1: নীলি কে হো কোসন ল পে থাক থাকলো ভূপেনসি নীলি কে কে থাক কাচারলি মালাসন কল পুল রং হেনলুম দো ওয়েভিং দোলা আমার গেলা সুপেন্সি হালা সুগা দরটাবে এ পাকসি ঠেক ঠেক পাকপ শিকাপলি এগে ক্রেপ লাসু হতা দো আমাকে লাপেন থাকান বম থাকান বম লে হালাসু ব্যাঙ্গে হন কসন ল উরা হন আকি থি আকি বি পিয়ালে হে লাসু পেঙে থাকান বম ল গে আফি এফি আনকে পিনিয়া থেরাং তা থাকান ল আঙ্কে লা আহি ই কি হুম থেক থে থেক থে লাপেন সি চালি বম ল লাসি নন পুতা লাপুসি থাকি বম ল
0: তাতে হালা সু হুট পেন নন আনলি আর তা আন বাক লীল
1: আর তাকে ফকেপ রাহিনি মাপলি আনকে দুপু
0: লা থাক থাকলো পেন নন নাংলি আর তা প্লি ফকেপ রাহিনি আনকে লে
1: দুপু মানে দুলাইলু মাতি
0: মেপিক মেপিক গেলাম লনি নাংলি লাপো আনাংবং কাছি পাদুক সিনলা বাঙ্গে নাংলি কে থাক আপে আরি তামে পেনাং রাত তুমা নিংকে দক লপুসন ইল ক্লাং উহ মাতে নালি ফান পেনাং কাছে থ্যাংক্লং আসন সি দল তাতে নাংলি হিন পেন কপি পি আপে রি সি নাংলি কে থাক পনপল ললা নাংলি থাক থাকলো পুপেন কপি পি আসন সি নাংলি কে থাক পনলা
1: পিনি থাক নন না ফিবাংকে হালা বাঙ্গে থাকতে দালু মাতি হালাকে বাঙা পিন্দেং সুম্প লপ থাকতে দালু মাতি না কাপি পুপু হে এঙ্কে পিনি থাক প আঙ্কে গোসন ল চয়টা থাকব মানে আহুর পেঙ্গে কলটা থাক দেখব নিলিকে হে কলটা ঠেরাঙা থাকব কল ঠেরাং তাই পিনে সন পিনি লাংপং পুপ গামোসা পুপ মালাসন এ এ কুপুল হ খঞ্জারি আপি বুলো থাক দি হে নিলি হে একে থাকলিং তো অজাম পিয়ালতি নিলি বাংকে হে ইসি হে লাপেন লো সোমার নন তা লা হেম সরবাঙ্কা বিদ্যালো মাতি কে লাপেন লো কে পি থাক বম পুলো আমার সি হেদি কে থেকালেন তা থাকার পুইয়ালো আমার সি বুজার কে থনাম দি বুজার কে থনাম দি সে তা বাংসিল পুষি বাং বম না এন বম পন বম পুইয়ালো কে বুজার কে দাম জপল নিলি বাংকে হে
0: মে পি গালাম লি নাংলি হাত থেকলো পুপেন নন আন কে থাক নন নাংলি সোমার বাহিনী
1: বাহিনী ল সোমার বাহিনী ল
0: তাতে নাংলি সোমার তো বাংকে কপি পিসি কে ক্লেম ল
1: নন বাংকে আকি বি বাংকে নন চাড়ি বম পিনিং সি সিরকে বেলা হ
0: সিরকে
1: আঙ্কে আকলেং বাংকে গোসন ল হাই সেকেন্ডারি পেমাসি লাপু পি নেই চুকলেম বম পুইয়াল আকলেং বাংকে হে
0: হাই সেকেন্ডারি আং দেং আন
1: হাই সেকেন্ডারি আং দেং আমাল
0: কালাং মি পি গালাম ল নি নাংলি বাংকে লা নাংলি সোমার ফান্তা লা পির থাকে থাক লক পেন্সি নাংলি বাংকে কি বাচারলি কালানা
1: কালাং ল আইকে লা পি থাক পাচারলি প লাহাই পেন্সি আ খরস পিনি ল আকে আকু পুথল লা নিলি লেং সু ফান্তা নিলি লং সিদু মতি লা ফান্তা থান পন বম পিয়াল হালা তালা সন্থল ল নিলি কি ক্লেম সন্থল ল নিলি লেং সু তা
0: মে পি গালাম ল নি তাংতে নাংলি ফান লাবাং সো কে থাক আহিন না থু মাতে পির থাক কে থাক কুমাত আবাং ফু মাতে কুমাত আবাং ফি সিনালি ফানাং কে থান ল
1: তাকে নীলি লা রং আলমকে পে থাকা উমাতি পে থাকা উল লাইমে না নিহাং পেনামালা সি হা ওই সকো হতা কিজুই তালা সন ফো অপেন হে ফো অপেন বনাই পলা সন ফিং অপেন হে লা বনাই পলা সি কে থাক চালি মা হে লা পেন সি চালি বম মা ননি মিনা সি কে থেক পিয়াল
0: নালি ফানা বাংকে নাকে থানা কুরু আবে পিন নালি মেনা মাসি চালি বম আসি
1: ই লাল কি ঠিক আছে নান কে ক্লেম নন বম পিয়াল হে
0: কালা ই মে পি গলাম ন লা হেলো কে ঠেক বিনং ল লাং নাম ল পলতে দি এ মেনা পেন কে ঠেক হেলো লা বাংকে এ কে ঠেক বিনং পুসি পুদাম নাং কক প তাংতে নি নালি থানাম তু থা নাং রিলা ইসি আথেরাং বিসারালাম পিনি পুনয় বা পে কক পুনয় বা এ তোমা আপিনদেং গা সন সন দো উতেমা এ কচি উমলক আপি পুনয় এ তাংতে নাংলি লা এ পাক আপি কে থাক কে কোন আনা পরসি হালা কে রানা পর কে এন লা পেন লা

0: nali isi pudam pulang te karbi aser dihun pulle nali phanang jong dam det ta melo tang nali prang ke wang ke claim ke dam motang te ki phir ke thak an so sia kang tui ang deng kile dun thuji a phan hem phum krang a hir jume nang pi pi pon thu bom lo nang tang te li tom pini labang so ki phir ke thak a hin kaching ki kache thana bu thak ke lan le ington i kok lo nang kardom
1: kardom
2: labana por nang li tum swar lo seng tong a jai mek ang deng along কারবি পিনডেং কি ফিরগে থাকা পুথাক চিহু চিপুত আর্জু লং তাংলো লাকি আকাশবাণী দিফু নন এলামসো আফি পেনলোতে নন এলামসো ফি পেনলোতে দিল্লি পেন মুম্বাই পেন পাচিতা ওয়েবিট ভারতীয় চামেক আর্জু লং এক পো

লাকে আকাশবাণী গুহাটী মহাবাহ আদন্তু পেন আপ কাবি যাই মেঘলং পেন কপি পি সিরত পারজুজিমা পিনি পেঞ্চে থানা পেন আপ জাখংা চিক্লুনি ফাই থমকেপ থেমানারনি কার্বি আজাই মেঘলং পেন ফ্রাংসি বীরদার জিলং ইচি বীরদার জিলং দেদাপি সারলামথি আংডেংলং পেন পিনিয়া সারলামথি পু পিনাবলেস থা আর জিলং ইচে সারলামথি আর জিলং দেদাপি চেহু চিপু ডাংডেংলং পেন সাংপি বিনাতেরন পি লাপেন হুটবাং ইয়নিস রংফারা তুমংবং রাইট টু ইজুকেশন এক লাপেন কার্বি লোকচারলি পপুথা চিহু চিপুটা লামচির আর জুলং ইচে চিহু চিপুটা লামজির আর জুলং দেদাফি লুনবারিম আংডেং লংপেন আসন সন্না লুনবারিম আর জুলং ইচে পেনাপ কার্বি আজাই মেঘ লংপেন কপি পি সরত পার জুজিমাকে লানবিয়া দিগল ইসন কেনং সত কাপাচিনি আলামথে আরজিটা প্লাস্টিক বেগ এরে লং কি অডবেরতা অ প্রাণাফান হেনো লাসি হন কালিতে কাকত কাসিলাম আবেগসি রিমবের নাইচে মনে রাতুম কাইকিতা প্লাস্টিক আহরমু কেবার থাপ পেনা জক লংলি লাং তোমন আন্তা কাচিহু ফিরিমি মেলো কাপাং রেঙা মারাত আপি আতুমতা কাচিনি নে পেন প্লাস্টিক আহরমু কিছু পেন আজক কিথি আফাই দুপিক থাংল ইলি তুমজংসি প্লাস্টিক আসন সন কাহেন আহরমু রিমরে দেড়া লির সেং আপেরথি কিম রাং থেক আসন্তে কো আনসি কেলাং জি নে নাংলি তুম মাথা ইকটা লাসি নাংলি তুম প্লাস্টিক আহরমু রিমরে দেটসি কেমে কিনাং সত কাপাচিনি লামথি পানচট ইগল লাকে আকাশবাণী গুহাটি মহাবাহ আদন্তু আংডেং চারিবাং নিং কিহাং আলুঞ্জির আংডেং লংপেন আসানসন আলুঞ্জির আর জুলং ইপ তাংতে লুঞ্জির আংডেং লংপেন কিচেংসি আলুন ডেনিয়েল ইংটি কিলুন আলুন আলুন লামথি পার্লিন পার্লুলো তাংতে আর জিগসেনাং লুঞ্জির আংডেং লংপেন কিচেংসি আলু

লাপন পর্ণালে তো আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আইজাই মেঘা লংপেন আংডেন চারি বাং নি ঘাং নজির আংডেন লংপেন আসানসনা লঞ্জির আর্জি লং ইটাংল দনমার্লি নন স্টুডিও পর পরফেক্ট হিরম নিথম কেপ্লেং পো লাসি কার্বি আইজাই মেঘদা লাপান সে কাংতন ইকল বিনাবলে পুঠরা নি গানসাম পরফাই কে থমনা বিনি প্লিকের ফ পরলিল তুমচি তংথুনা নিলিতে কে থরিগল দুমি থাকবে কুরবাং থু

0: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু, এতিয়া শুনক বৰুণ।
1: লাকে আকাশবাণী ডিফু পিনি যা খাচি ক্লো নিফাই কয়রা সের ক্যাব থেলাঙানি লাপেন ভিডিও নাকার জুদু না বাং ফু বাং ফেরাত কেদো আনাফান নেলি রং সিনাইং লেংপেন সুরি সুরি আকার দম নাম পাচিরসি পিনি আদুন থুকরত কে পার জুয়া যায় ম্যাক ইং পু পন ইকল তাংতে নালে তুম যা ম্যাকার জুলং বমলা কে এফ এম বেন নলং মেগা হর্স ফারোই সিরা তক বড়া সের ক্যাব লাপেন রয়েস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার পয়া এপ রং বেনস্টাম বেন নালে তুম আকাশবাণী ডিফুয়া যা ম্যাক আর জুলং একজি নন স্টুডিও পর পরফাই লিরা মেনি থংকেপ চকটাং ল আদুন্থু ডিমাসা লিরমেলু না যা ম্যাক আং ডেঙা লং লুনার জু ইকলু নাং কেচেং সি সত্যিয়া ক্যাম্পায় লাপেন নাভমি মাইবংসা তুম গিলুন আলু নালাম থে গাজাং দং খাবো লাপেন লাবং সোলুন কেতক লাপেন আতে অট কি পিকে সত্যিয়া ব্রাত ক্যাম্প্রায় লাবাংসো আলু নলং গিটার কেরো গিটার কার্ডিং দনবাং ফোমেন কে তপন তেরন ইলেকট্রিক ড্রাম রাজু বরদলয় কিবোর্ড সীমান্তা বর্মন বেস গিটার অশোক ক্যাম্প্রায় লাবাংসো আজা মেকে পিনি আকাশবাণী ডিফু আলং কেরোট কে পার যুগে পাচি তাকচেং আজা মেকিগল তাংতে আর জুইগলো না লাবাংসো লুম

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: Non, studio por por pai pho chok dang lo adun thu rong ro pa jae meng ang dang along chi hu chi put ar juik lo nang chi hu chi put the pi ke devak katiki la pen kichun la bang so bu thak moniram rong hang la pen hut bang herwilin ti mung piang bong chi hu chi put ar juik lo nang
2: কার বিয়া খেয়ে লংকে সাইকাতি কি পেন কাছি পাঁচু লং লাগে লাম কি মি গালিল হাকু পেন চিতা সাইকাতি কি পেন হেমরিট কাছি পাংচু লাপুসনা খেয়ে পড়ছি পুরু পান্ডার কাংচু পুলতে ইসিয়া হেমতুনকে আপুন কি চকমাতে কাছিং ঠুর দুন হেমতুন লপুলে পুডেট চেতা হেননে ননা কায় লং চেতা সাইকাতি কি পেনা চক পেনা আনা কার বিয়া তুমকে হেমারি চিপাংচু সে লাপুসনাকে অং পি দুলো লাসন সি পিনি লেথত সেটা মে সাই কাতি কি পেনা হেমারিত কাছি পাংচু বাং ফুয়া ফানসি নিলি তুমচু ফাপনিকল আলাংলিকে সাই কাতি কি পেন আহেমারিত কাছি পাংচু আঞ্চত কালিসি মডেল ফার্মার আনং এ সেটা মে ননহেজং জাখং নি ফাই ফ সুরিনি রা এঙ্করা ফ আরনি দুবাই আলং সেটা মে চেপা লং দুনল আলাংলি কুমার লমা পুলতে আলাংলি কে কে হাই সার মনিরাম রং হাং পুহেনল লাসে কি অং দু আলাম মাতে সাই কাতি কি আলাম আনসো সে কাছি নি জিয়াফান লাপেন কে লাসো আনং এ কাছি পালং দু পুথা কাছি নি মুচত জিয়াফান আলাংলি পেন কাছিং কি জিয়াফান সিনেলি তুম নঞ্চু ফাপন ইকল লাসে কাপড়ে গালামি লিচি থান্দাম দেয়া ফ্রাং রেডিও নাংকার জুদুন ফ্রং রাধা তুমা ফানা ফ্রাং সেই কার্ডম পাজিরল লাপেন আংলি ফান সামে কার্ডম নাম পেজির লগে হাই কার্ডম তাংতে নাংলি কায় আলাম ও নাংলি কে থেকে দিং আলাম আসাপ ও রেডিও কার জোয়ার রাধা তোমার ফানসে থান চমজিমা
3: পিনি অল ইন্ডিয়া রেডিও পেন্ডাক দিলি ফান নাং চফা পনপ দিলি সুরি সুরি নিয়ংক্লং পেন কার্ডম পিল কার্ডম লাসি নীলি কায় আলাম মোক আহিল নীলি ইন্ট্রোডাকশন বাঙ্কে নীলি মেন বাঙ্কে নীলি মনিরাম রং হাঁ নীলি সার বুড়া বাঙ্কে হিদিম রং হাঁ নীলি সার পিয়া মেন বাঙ্কে কাসাং তেরন পি আলাং লিতুমকে নন আবেল চিবাই গেল লাপে নীলি কিদোকে 6 মাইল ডিফু মাঞ্জা রোড সাথে রং হাঁ রংসে নীলি দো নীলি করতে দো নীলি করতে নীলি তুম পিনসো বাঙাথম আলোসো বাঙাথম নীলি পেন ডাংল সে নন আন্তা নীলি তুম দু ইক পেলা নীলি ক্লেম বম দাম বম হোসে তামে নীলি নিং আলো কায় তা নীলি ইসা বিশ্বাস দো

0: Ajarason sitame claim che padduglote an sichun vegi pula so bisas bangle li purado la sojane se ehuri se nangklang lo karbiang long hempre ke hang pu hala so sitame nili nili ninka rong la pen hala sur la ala nili ke matha je nang phan ke pinige nang pranang edet po ta hempre ba nang pipu tilan ta nili ready ASDC KSA ka chisong ta nili haso ta nili contribution do sitani li leaders kali tame nili phan sitame police tu nang ne pon lo phatek nang beng lo 1995 la MOU signed that office tame nili tu mangai hem prek ma long lelang po hem prek kar beng long hem prek long vet nang ji pula so sentiment nili tum do
1: kala
0: la so ke 2000 ne pen si so look so dak pusitame resim pen sita chesong dolo haso nang klang lo haso sitame nili charab dun lo
1: kala
0: hala so ben nili phan sitame বাতায় থমা নাং ইংনাং ইগলো পেনেলি ফান থার্ড ডিগ্রি আছে নিলি ফান তরচারলো সেটা মেয়ে নিলি বাঁকে নিয়ে চিপাদুক দে পোলতে মনন ফেরা ওয়ে তোমার চিপাদুক নাং কক্পো লাসে কার্বি সালাম থেদু চিংকয় টাং টাং অসু ফান চুলাং পাচু পিন পছন্দ থাকছে নিলি দা চেসং নাং টাং হতকে হেমপ্রেক পালং পিন পুপুসিকে মাথালো তা নিলিকে মাথা চকচকছে নিলি তুম ক্লেম রাপেদ দাম রাপেদ আরি সাহু পেনে চেতন নাং জি রাত দেব পেনে চেতন নাং জি আমার সিনি তু হেমপ্রেক পালং অনে দেল ওয়াই ফিসে তামে 2011 আনি কানা বাকে এমওএস পু চেতক লং লো লাতা ইসিয়াং দেং লো নিলি পুই বাঙ্গে চুন পিমে কালি পুসি তামে লাতা সাপ সো কে চুন দলো সন থাসি বাং বম বাং বম বাং বম লো লা নন পুয়ান সি তামে নিলি লা বসু হেমপ্রেক আপু থাক বতে কাবিয়া খে ফান আপু থাকে নিলি নন আন সি তামে কে ক্লেমি ফানিলি নি হাং থে নিলি জাকং বং আবে কোয়ান বাঙ্গে দুই লা আনাবে তা নিলি নিলি জাকং কে দু আন বাঙ্গে নিলি বাং সে মাথালো রাত দেব পেঞ্চেরাব রেপিন সেটা জং জুং কপিনে কে ক্লেম গুনা সন্দমা পু নিলি নিলি নিং আর রোজ নিলি চি কুইশন ল দাসিলা সতেং পেসে নিলি ক্লেম লো লাসি নিলি বাং মাথালো কার্বিয়াং লং এ লংলে ফেলাং মে পিক কার্বিয়াং লং লংলে ফেলাং মে পিক লাপেন আকু কার্বি তুমকে চিপু দে নাং নাংলো তা আসাপসু কাশিলে তা দোচাত আমাশি নিলি বাং মাথালো লাপুগে কালিলু আজারা কাম তা বাং ফাঙে তো বাং চকচে এ মিঠাং পেসে পাংচেং নাং কি পুসি নিলি মিঠাং পেসে নিলি সাই কি টিকি তা পাংচেং লো লাস সাই টিকি লো সাই টিকি বম পেসে নিলি মিঠাং তা আসাপ সুপ দোলো লাপেন নিলি রং ইসি লাপেন রং বে রং থাক আনচত পুতাকালি কার্বি আংলং সেটা মিলি লা আনসে পাচি রুঙিয়ে ফান্দেলি বর ইলু লাপে নিলে নিং আলো কামা থাদু পিনি চেগা বিরি পেনা প্রবরা বিরি না মানজি পুন্দিলি হা সুতকে মাং দু কামা থাদু লাসি পিনি আনি আন মাংকে নিলি থেগলং লো কিছুমান কে চেক চি ফুরসি চেক আদর বে মতে আহ পেলাম মাংকে চেক চি ফুরসি লাদাক চেক কে এদি মাংকে রাবার চি এলো লাপেন পেনাং আরাত কে কাচিং থুর দলো লাপেন নন সি তামে লাংদাম পুলোতাংতে আং তান পেন পয়সা কে ওয়াং বুকে নিলি কি থেক দাম লং আতেং পুলোতাংতে অনলি রাবার চট
1: কেলাং কেলাং
0: রাবার কে নিংকান শিলং কুটি কুটি কুটি তাঙ্কাবাং
1: কেলাং
0: কুটি কুটি তাঙ্কাবাং সেটা মে লাকে কুটি কুটি তাঙ্কাং বং পেন কে 95% কে লাকে হেম ফু পেন ডাং লক হা লাকে ক্লেম তুমি তা সব কার্বি সাইডে
1: কেলাং
0: কার্বি তুমি চলং ল নিলি আলাম বাঙ্কে থান মেয়ে পশে নিলি আলাম বাং থান ল হা লা তুমি তা মে লা নিলি কি থান আলোকে আলাংলি তুমি তা মে নাকি ক্রয় তুমি নাং ক্রয় দুল নিলি হেম চে ওয়ান ল নিলি বিরি চি পাকলাং নাম ল নিলি বিরি বেসিলা তোমা চিলি আমু হুম পন ল আলাং তুম নার্সারি চি কুরি ল লাস নার্সারি চি কুরি পেন হা আফিত কে লাহে কপিনে এ বাডিং নাং কক লাহে বাডিং টেপ তাং হ লাহে এ মাদার প্লেন তাং সব নিলি সি দাক পেন তাং কেনে এ হা দা আনকে পালি ল মাসে আলাং তুম কে চেং আকো কে আকে ঠেক ঠে দুল সে তামে আফি কে চেথান চেথান বেসি এক নিলি বিরি লং সে চি ওয়ান দেল নিলি নার্সারি লো সেটা পাকলেম দুনলো কি থেক ইয়ে ফান নিলি আনাম বেশি পাকলেম হে ওয়াই ফেসি তামে আলাং তুম ডাক চাকরি তা চাকরি লং লো আনাম তা লং লো মাতি উঠত আমি থাং তা চিকলেম নাম লো ন নবাঙ্গে নিলি নিংকান এরকে বাফি নিলি চিতাম লো আর আর তুম কাছিং ধুর বাং আসাপ কাছি প্রেক দলো চি প্রেক ও কালি পুসি তামে আসাপ কাছি প্রেক দলো লাসি লাসি আনু তিন সিতামে বর ইলো পুলো তাংতে বা ক্লেম পনলো পুলো তাংতে নিলি ইনুটি ক্লেম নিগে লা আনকি চুন বলতে জংসি বাং ফারো মনি জংসি লাসন মাথা লাপেন ক্লেম পন বলতে আন সোসিসি চুনজি পুসি নিলি মাথা দা লাল ইলি তুম পিরথে ল

0: percentage long le lo
1: Kala.
0: po pini pe jong seli tum claim claim pula tang te mo ningan ko nang le phi pte another 20 years seli tum pa phi dat po
1: kalang lo
0: nele chi paduk lo la pe nele du up kali ta nele zero pe se nele ki start lo nele ki zero pe se ki start po se nele pini la anang deng nang le bang ke nele me thang ta isike ning charong lo nele chi paduk lo arwe arni kang ting sering ke nele nele me thang a side dal nele chi paduk pu kali nili sita me karbianglong arata farman bate hempre ka farman ke nili apor si hut ke nili habit haram ta dolo chi tim phata che pa cheklo sona sa se nili nivat pukale nili jer po nili re sang ho tum sita me nili college tum do pik sita pini theklong lo nili tum kamatha ke iri chimu na sona sa andu tin da ching don de sona se ke claim kitam ta ching bar be la se adha tum ke politics lut lo adha tum ke खेती क्लेम लो आधे तुम हजरा इंग डाल लो
1: ए ना चुरु इक लो नंगली फन नंगली काय ला मोला पे नंगली क्लेम के दामा पुथक नंगे थान पजिर मिया पोट निली नंगली फन अंकार जुतुगांग तुंगा लम थेला पेन लो मु पे नंगली साइकाति की आलम पे नंग अनंगली नंग थान इक लो पोट सी साइकाति की कुपी पिया खेती से नंगली की क्लेम मा ला सो पुथक नंगली थान पजिर मि इक जिमा
0: के चेंगसी होत नंगली हाला सुता निये पोन लो साइकाति की कि मिलम काली हा फितों के फुतों के पेन सिता मे साइति की सिवांग बम लो মনে তুম পুরু ফান্দার দোলো সুতামে শখ সাং ফেলো নিম পোসিলি তুমি কিচত লাসি কার্বি আসালাম থে দো নিকান সি নন্থে নিকান সি শখ থে পু আনিকামাং মিবের লাপে নিকান বাং সে টিকি নাগে আকিমি পিনিং এলো বলতে রদাটা ফিরতে আকো মুনিঙা টিকি থাঙে লাসি নীলি মিঠাং মাতা ক্লেমলো নীলি তা শখ ঠেংথে ফেলো নিম্পো হানজাংটা ক্লেমলো তা নীলি আলি পু আবে পিন পুকালি এনে চৌবক কে দলো সেটা লালে আলে পুকালি মাতি লাগে মাসে নিলি দিবাক মাতিলা রাবার কাতি কি চেং দুন লো নিলি কি চেং দুন বাঙা লাগে 1990 নিকান পেছি নিলি চেং লো 1990 নিকান পেন চেং লো লাসি হালা নিলি নিলি রিস অকুলা নিলি চরতা আবেলা হসব পেছি নিলি চালি দা চালি বম তা পুতা চালি দা দলো পুতা মানে নিলি নিঙা লো বাঙ্কে নিলি হাসব দা গামা থাদু থে নিলি তোমার ফ্যামিলি কে মানে কিন্তু ফ্যামিলি সাইডে লাসে নে চারলি পো সেটা নিফান মালো চাকরি না পিজি লাসা একদম নিলি মিঠাং চিকুইশন লো মাসে নিলি লাহায় সাইটি কি লো পুলো তাংতে সাইটি কে নে চাকরি তাহাং না নিলো নিলং সে উল্টা বাং চাকরি চহাং পো পুসে নিলি নিলি নিঙাল মাথা পোন লাপেন লংলে ফেলাং কাবে পিন গালি পো লা লংলে ফেলাং দো আন চিটি কি লো পুলো তাংতে মোহালা চাকরি পয়সা কে চাকরি ক্লেম দালে পয়সা গালি সাইটি কি পয়সাটা পয়সা কাংদাটা পয়সাটা পয়সা পুষে নিলি মাথাটা
1: কালাং কালা
0: মাসে নিলি বাং সাই টিকি বাং আনাসে ইনিং দোলো লাপেন চেং বমলো লাসু টিকি পেন বাংকে কে চেং আকু কে মনে তুমি নাম ফুলো নিঙ্কান ক্যাপ চম হংজি লাগে মো কোশন লো ইমেগে জাঙা ফিরা ফিরু ইচো ফিলেবো মো ইলি ইকায় আবেদে তা ছুলং লই লবু পুষি পুপ সেটা মে নিলি লাসব বাংকে নিলি নিলি নিঙাল আর লোপে নিলি ক্রয়িং টুং টিয়া জয়নে সে নিলি সাই টিকি পাং চেং লম পাং চেং পেন নিলি 2001 আ নিঙ্কান পেন নিলি প্রোডাকশন লং লো নিলি আসব পেন সে নিলি চিনি লো সক কাতি কি ঠেংথে ফিলো নিপ পাঙ্গা টিকি পেনকে মেচ আলে দোপি কালি পুষিতা মে কিলস তা আবে লাল লাসং সে নিলি মিঠাং টা ক্লেম বম লো আমার হালাসু ইসিয়া পর হুটকে ডাকলা রাবার বোর্ড প্রথম তা ডাক পেন কাজু কপি কপ সন আসন পেলে নে লাদাক আবেদেলো আপনাকে ডাক কেন রিজনাল অফিস দো আপিকে আবেদেলো দিমাপুর দামজি মান আর রংটা কেলঙ্গে সুং দো মাসে নীলি বাং মাথালো নীলি বাংকে এনে তা হাসু তাচি এবং নীলিজির পো তুম প্যানেলি হা গোয়ালপাড়া তাং হওয়া ত্রিপুরা পেন পুবান বম তামে কিন্তু কেলা আর তুম বা রং ফারুই সিহিনী তুমকে লাতুমকে ত্রিপুরা আপেন কোসং সিবান পো দে মাসে পুগালিলো মিঠাং সে নার্সারি করি না পুপুসে নিলি মিঠাং নার্সারি পাংচেং লো আমার সে নিলি নার্সারি পাংচেং লো লাসো হুট বাংকে নিলি লো না কাংদা তুমদা দোলো না কাংদা দে তুমসে তা মে রাব্বার বা খেতি কো সন লো পু নাঙ্গলাং বা কাচিনি কাং তুং তুম দোলো লাসে নাংলাং দম লো চিনি বম লো নিলি কন মাকে সাকসেস নাং জি লা বাং নিলি সাকসেস সে পুলে চি পুদাম দাসলো তাংকা পে আহিন পেলে লাংনাম লোতে সেটা ইসিয়া হিন পেলে লাংনাম লোতে নিলিলা এৱাৰনেছ আহিন পেঞ্জ শ্ৰী লাংদাম পতে নিলি একদম ছাকচেছফুল আথে নিলি লং নাং লাং দুন পেন কে আনু তিনটা আদ খিচিলে লে তোমাৰ কে বাং নাৰ্চাৰী চি কৰিলো লাচ পুলি চিঞৰ পেন দা হাজাৰ হাজাৰ লাখ লাখ বাং কমাইলো

0: pide sampong si tamé nili pisi klem mala ke nili chitan jok plo lo
1: kelang lo
0: nili chitan jok plo la ke ratang chini la supen si la tum si tamé nili pan nang inwai pon lo nang chopha pon lo la si la solong e nili pan nang pajir lo la si dak pachira blok lo alam mangke nili e moder farmer farmer po bangke la lo nili kheti ki klem be si nili pini nili hem nili richi pangchulo osomar phanili pachagli long lo de
1: kala
0: nili chipudam pulo dangte nili sakuria vipin sitam me hala sakuri do adormhate ki nili ta du
1: kala
0: achiklo nwang nili ta hede aki ong ali buta pine lag sini po sa nili ta achiklo nwang dalo
1: au perigla
0: de
1: kala
0: ke nili madu phanda nili khatir rang ne
1: kala do
0: la pen nili gilong chat kali nili long kam nang klem dun don thong ke aplikab amekar ke nili long nang rang dun no
1: la
0: hai pe sinang lang lo
1: kala do
0: la si akola solong do lang la nili la penang parata me non puan sitame nili rata ke sungu phanili konane covid 19 hut pu sitame nili nili mithanga khi pensinili sang sitame rondun no along along nili du up kali ha save sitame nili pidun no te nili ningi me pen son thaksi nonjong la pining amalo favorite klo sitame pu jilang su vaccine hut la so sitame hala dagaran phanke a hevari free yellow
1: kala
0: hala tumke kisum sidulo তামে নেলি মুনিত পয়সা পেন মতে মিথা খাই পয়সা পেন নেলি কাচিং হন পেন নেলি সাং আসাপ সবে সে তামে নেলি চিত হন দুন
1: কালা
0: সন থাকছি রং অলং সে তামে নেলি গে সরকার কালি লাপেন নেলি প্লাং পিক মুনিত কালি সেটা তোয়ার দাম মুভে পুলো তাংতে নেলি তোয়ার সে তামে জিসিবি নিনি নিথম ভাড়া এনপ নেলি তোয়ারটা পাশুর পিপি
1: কালা
0: তামে লাহাই বাংকে নেলি চেপারু কাগাম দে লাসে পিনিয়ান তা কোনে ফেসবুক তাহ হোয়াটসঅ্যাপ তাহ লা নিলি লাহাই চিপি পে
1: কালা
0: তে লাহাই এই লাকে আমি থাঙ ফান চিপ ফেম ফান চত মতি সিনিলি বাংকে মুনি রানিং আ ক্লং বেজো সিনাং সিনিল পুল দংতে নিলি গে লান সি কা ফিল পুস নিলি চি মাথা দা লাহাই পেন কা তো কবে নাং ওয়াই এসি বাং নাং লাং এত লহে
1: কালা
0: লাসি নিলি ফান লাহাই নং এত নাং পাজির পন লো লাসি হালা নাং কে ফা পেন নাং পি তো বতা আলং তো বতা নিলি চোরলো
1: কালা
0: চোরলো নিলি ফান সন নাং কাং ওয়াই বাংকে নিলি মিঠাং না ডিজার্ট লুম অপশন নিলি চি মাথা
1: কালাং কালাং
0: দে নিলি চি চপার কো না না হে
1: কালাং লো কালাং
0: অ সেটা মে পিনি নিলি ফানে এতু জেত মানে নিলি ব্যাকগ্রাউন্ড না স্টাডি সেটা মে নিলি রাসি পুলো নিলি ফান জকটা কোপেনে আকে হিনু না না পুজি আজা কো আমি বাপ সিনিলি পু আকো নাং পু পুসে তামে নিলি ইসি ইসি হিসাব কে নিলি একদম চিপি এত
1: কালাং কালাং
0: নিলি রাজা কোং দো
1: কালাং
0: মানে নিলি কি ঠেক পুগালি হ্যাঁ চিপি দা পালাম লিহে তে নিলি মেহনত লাগে নিলি চি পাদু কো পলো
1: কালাং লো কালাং লো এ নাং চেরো ইকলো মডেল ফার্মার লা পেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট লা সনং এ কাছে পালং কো সোনা সাই কাতি কি কাং হই পেন সিকি লং মা লা সপু থাক নাং লিগি থান পাজির মিয়া পদ তাং তে নিলি নিয়াং লি ফানাং কার জি ঢুকাং তুং আলাম থেলা পুয়েন লো নাং লি কে সাই কাতি কি পেন সিকি কাচিং ফোর বাং পুয়া পদ সি নন মালম আ ও ভেকি মিয়া তুম ফান নাং লি গো পেলাম থে নাং লি পু থানিং তো
0: নিলি কি পুজি বাং কে জাসি মেট কে নন নিলি তুম থেক লং লো নন ও ভেকি মি তুম কে কাতে ওই ফান নিলি পু দাম দে সেটা পেনাং আনারি সুইয়াং তুমকে পার্টি কিছু লাপেন হর কেজুন ড্রাগস কিছু লাসে কাছে রুমলো লাসে পার্টি তা চুনাং জি আহক লো নিং চে পারং নাই দি
1: কালাং তেমা
0: সেটা মে পার্টি কিছু পুসতা ইসা লিমিট বাং চিবি থেক নাই জি পেন ড্রাগস বাং চুনাং নে ড্রাগস বাং চুলু পুতে হালা কিছু বাং ইনুবা লেকা লুকসান কালি তে বক তরাই আতুম আন সেটা মে লুকসান নুন পো লাসি লাসো বাংকে রিম রেডার নাং জি পেন কামাথা চেলা নাং জি লাপেন চিপাদুক নাই নিলি পুপে চিপাদুক নাই হুমা আনি সোলং কুতাক দামরে রিট পান্না মারে নিলি পুপে হে মালো তলুন ফেন আরুম দুটা চিপাদুক মে মাতি চিপাদুক মে পি লকে তো কেলাং দি কে তো কেলাং পেনে আইএস অফিসার নাং মান দেট আইপিএস নাং মান দেট বলতে কারবিয়া খাই পাতা নং মিলো কালি মাতি
1: কালাং
0: লাসি কমাইনে কাছে পাদুক উনা তুমান সি পিনি নাং মানলো সেটা মে কাছে পাদুগন এ কাসিলা তুমকে পিনিয়া তামান মে দেলো লালো লাসে পিনিয়ার নি কাচালি ডিগ্রি লেগে লাং নাই গালি নকে ডিগ্রি কে পিনি কে বি এম এ নাকে পাস বাঙ দুলু সেটা আকাম আঙ্গুই বুলে তাতে লাহা স ডিগ্রি কেন কে নিলি পুদাম বাঙ্গে আলি আবিলু লাসে ইলি তুম বাঙ্গে লাবাংস কপিলো পুজি হ স্কিল হে লাসে স্কিল বানাকে নাংস ইলি তুম খে ফান ক্লেমি পুলে তাতে থেক পিক নাই লো চালি থেক পিক নাই পুয়া তুম লক লাইকে ক্লেম নাই পুকালি কাচালি কি

0: Όμως το ζήταμε και παραμάνει και κλέμπι με.
1: Καλά.
0: Λαχελό. Λασί, μαντού απέα που ζήταμε νησού παλουγόκναν, νησού μπαν παλαν λεμβρίναν που ματάτε.
1: Καλά.
0: Δε, νησού λε θεγνάει, νησού λε ρε νάιτε, νησού τα πένει αλλαγή θεμάντε, που σή καμάτα.
1: Καλά.
0: Λασί, λα απέα που κουπίμα αμάν και εμάν. Λασό, αμάν και εμάν ατέγ πένα. Χάλα ασομάρα, το ζήταμε νον χοστέλ μπίλο, ίσιλα. Χαζάρ, χαζάρ, ρατάνκα χρόσλο. Λασό ήταν κάτι κοντά πέντε γάνε.
1: Καλά.
0: Μπαν τέγγι ώρ τσόλωνε, χάν τσι ώρ τσόλωνε. Τα νε τέγγι ώρ λοπόνι σου πούτα τέγγι ώρ να ύπου ματατέ.
1: Καλά.
0: Νε χάν τζόρ λοπόνι σου πίτα χάν παντζόρ ύπου ματατέ.
1: Καλά.
0: Λασό τζόνε σι μπαν χοστέλ μπίλο.
1: Καλά.
0: Σι χάλα τάκ χοστέλ και δύο τούμ σι τα με μπαν τάν καζαλέ τούμ τα μελά ματά πι μίνα γι νίλι γελα σάμι σε σι πήγαν του. Καλά. Λαπενάκο κοπί με κλεμί κλεμβένο. Πιρτέ λόγ και γορμέν λόγ τα αντιπαρμέν το πι. Agriculture tang ho, agriculture tang ho, di PWD tang ho. Ha, pini ni dumati, forest tang ho. Lasi bang, chiklem vet lo. Son thasi ili tum karbiya khai batel na nola uwe ki mi tum sita me nang kopi mana nenge ha. Kopi alai mana chali. Chali pime non, la pen chepa un non chepa thego. La helo nili puye bang ke. Sita bang sar sar palam te rit anda pupe, rong anda pupe. Pulu chali amen pe na mat, apia pu bang e hajar hajar chiklu yun tin pothai mat. Hala da mangai horjon ide pati chui de la bang pulo tang telake apaya po mana gadari lo amitha mana gadari lo
1: kala
0: la so horge jun ale bang ke non chi chini ne apaya po sar selang apaya po untang kring lang ke de
1: kala
0: tamula apaya po ave de ta philo pulo tang tela so paisa malo pipo de
1: kala
0: la so paisa malo pipo amitha nga claim pime me de lo amitha nga se komai thak the ange last goi thoke pilo lage ke manpo thuki salak dakai dorul na gaman po la si ilitum along ri bate ilitum des along ke crime na ki bata dim ke lahai lo
1: kala
0: lahai lo amu wang we po halatum upaya we po non ke logo chali amen pen kon ha bihek pen ke psychiatric ki ani ar we chini de dela mate
1: kala
0: de ke ju thap lok lo hala so teng po mu avidal po lote munir phang ke thuki te lata isa asylum se chi matha kok po
1: kala
0: de la sepini otlang no ke claim sitame meme heno no ilitum non akailo social media lo ka theklong bom no sala hai ke claim nang kokta lason kamatha po sepini la song ding nang le rak lo la sepini ani amke ke plan ke phi tang ho alange the tang ho ke thegri tum pu bangke ke thegri pu nilipu amde he ta ke plan ke phi tum alange the pu chikra tum ke laso advantage endelo
1: kala
0: alam mangke
1: kala nang churu iglo nang lipan neline isi ka chini gang tungalam the nang li non an sai ka tiki pen pua jok nong e ko an long iglo la so puthak nang chathani ki ma
0: nili nong e bang ke nili ke thoman so deng long lo la si da state level bang ja pha achiever award pu la si bang ke impression personality pu la so award bang nili phanang pilo
1: kala
0: la bang ke da guwahati lo se nili cho deng lo la bang ke damtang 2024 December 22 ani sinili chodeng iglo
1: kala
0: la penthu aku nilipan la bharat garab puraskar pu lake thang thang achiklu tarik pho ani lake la 2025 la ha
1: kala
0: la si khola hyderabad pen damnang lang state bank karnataka si puri hala dak sedampu আদিম সে হালাস আনগে নিলি ফানা পাজির পনল হালা বাংকে লা এগ্রিকালচার বুথা নিলি ফান এগ্রিকালচার পসি পু হদা
1: কালা
0: লাল নিলি ফানা পি পনন সিনিং আরং ল লাল তুম নিলি ফানা পাজির পন বা নিলি ফান আলাং লে তুম ইন্ডিয়া লা আনা দাঙ্গে থিতা নিলি ফান আ মেগনা গা চিচার পকে আলাং লে তুম মানা নি চুরু রে উনি
1: কালা কালা
0: থে নিলি সন সন কো না নে আরং অতক চিং কে বহমনি পাসে নিলি ফান সি নাঙ্গা পাং ঠেক ঠেক পুলতে খালা তুম তা লামসো কা লিলে বুসে নিলি মাথা দা
1: কালাং লা
0: লালো সি নিলি নিং চারং লো লা পেনথু পুঠো তাকো নন লা 2025 আমালো কে দাম তাং ইয়াখং আচিকলো তারিখ ফোয়ানি দুবাই আলম সিতামে নিলি ফান লা মদের ফার্মাল লা পেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট পু আনং এ নিলি ফানা পাজির পন্ন
1: কালা
0: দাসি নিলি কে থম ল কাদ গবে ছ দেং ল
1: কালা
0: স্টেট ন্যাশনাল লা পেন ইন্টারন্যাশনাল তা নিলি ফানা পাজির পন্ন
1: কালা
0: দাসি নিলি কে নিলি মিঠা মানে চি পুলো নিলি নি কে সে পদু গ পলো মা মাতে নে কো পাই ল পস নিলি চি নিলি মিঠা মানে চার জুল হে
1: কালা কালা
0: দি
1: কালাং তে মা
0: আথে পিনি ইন্টার

0: ন্যাশনাল নাশন কে মো পেন নিলি পুলো ই মেক তা চিচার দর ইফান কে সেটা মে হালা তুম তালা আনা মেক ইরে
1: কলা
0: নাক চিচার দে রপ নি এলাং তোমার চু রোলো নাকা মাই পন থেকে পট পেন নিলি ফানা হাপা জি রপ পেন নিলি মে থাকা নিলি নিং চারং পিকলো পি নিলে থ সেটা মে লাদাখ নাহলে তুম লা অল ইন্ডিয়া রেডিও লা ডিফু স্টেশন লং সেটা মে নাকা সব ফাপন পন নিলি নাহলে তুম সেটা মে সুরি সুরি নিং আকলং পেনাল তোমার চো রোলো লা পেন কার্ডম পাজিরিকলো
1: চেরোইগলো নাংলি ফান কংদুং আলাম নাংলি নাগা সে থান পেন এ রাধা তুম আলে কি লং নাংলি পেনাং আন সাই কাতি কি পেন কো আনালে লং মালা সবুথাং নাংলি নাঙে থান পাজির মিয়া পট তাংতে ইলি কাছে থান দাম নাং জিকে দুই পিকলাং তে মা সেটা মে আপর আলাম দো পটসি পিনি কে লে তুম লাদাক আনলে রিপ এক চেক নাং নাংলি লাদাক আন কিবাং আপর নাংলি ফানা কিরো নাং পিকলো নাংলি ফ্রাং কে ক্লাইম কি দাম জেসন আন তামে নাংলি ফান হিরজুমে সেটা মে নাং পিদুন ল
2: লাপন পর নালি তুম রং রবা যায় মেঘ আং দেং লং রবর গতি কি পেন কিচুন লাবং সবু থাক মনিরাম রংহাং লাপেন হুটবাং হেরভিলিন তিমুং পিয়াং বং চেহু চুপুত আর জুলং টাংলো লাকে আকাশবাণী দিফু নালি তুম যায় মেকার জুলং বোম লাকে এফ এম বেন আলং মেকা হার্স ভারো ইসেরা তকবরাসর ক্যাব রেস এপ লাপেন আনপার্টা নিউজ অন ইয়ার লাবং সহ এপ অলং পেন সিতামে নালি তুম আকাশবাণী দিফু আজায় মেঘ আর জুলং ইকজি নন সি ডিও পর পর ফাই ফরম মিনি থংকেপ চকটাংলো লাসি পিনি সরনাম থে বরবি আবেরি কেচো কেচো কে আংহো কেসু অতেহাং মাতে কার্বোলে ইনুট কেসুং কে ফোলে আনুর কাপ্রেক লাম থেকে মান বাতায় সি বরবি ইং টিপু ইনুট আমনিত বেরিক চো দেট পেন নেতেহাং সু অং পুসি কিপু কিপু জি পুকে আংতুর কেসু মাতে আংতুর বিরিক কিক্রু আফান সিতা আলাম কেলেট আমাত লাসন সি লাম থে লাসন সি নিজেরং লাসি লাম থে দক আথেকে কার্বো আবাংলে ইনুট কেফো দুন বাতলে আনুট কাপ্রেক পু আফান সি কিপু দাম আলাম থে লাসি সার পালাম থেল বরবি আবিরিক কেচো কেচো কে আংহো কেসু আতেহাং মতে কার্বো লে ইনুট কিসুং কেফো লে আনুট কাপ্রেক বিনিয়া সরলাম থেকে লাপুয়ান বেদলো

ভয়াং পীরিথে কাঙ্গুগা কোলাং একাথি বাং বে আকোলাং সে লংলে অঙ্কর পাচোরান সিনিং অঙ্কর জির হুহান লাসি পাচোরান জরলাং অন্তনিম্র কম পিনখাম পিঞ্চং দামাসার জুতং কার্বিতা বলন চিনাম

ইঠাক বাড়ি ঠে পেনবাং তাং দুনিম্র কম জুতাং জুতাং তাং বলন চেনাম তাপিন্দেং সুম্পদ ইং ঠাইদাং।

মারাং পীরথে সো কারবি আজাং কিনতিন লং লেয়াং করসাং পিন্ডেং সুম্পর না দোলাং কারবি তাং কাঙ্গিন চেনাম।

চাকরি চাকর জুয়ালাম কালেং জাং জেলো নাং ফান জাং রে কে তাং রে মালাম কালেং আচেলে নাং তাং।

0: teke apai ke pa baji aphan sayang deng ke deng pon lake molu ka tumpen teke lapena kapre kapre angnam along ke do amarata pi ke pa chi the de ji aphan me pe du pon pon lapen teke ko son men si ili tuma war mon nang ke rai pi alam anta clardak pen than pon si rada phan pachini pon long long puthot la bang so arni pache tondun pen klim somara tuma phanta bihek pen aning thap pen nampi namdur marat mareng ke pangjok ale ke pachini thegi phan school college la pen university along anta labang so puthak sayang deng deng po la pen thu sayang deng along lam theke jai mate ese ke tok workshop seminar debate lam thama mate akaprek kaprek ta bipon pon science ahin pen langdam pulote food change checho seroi along ke teke henlo athak si along ke do amparta latom phan ke apex predator pusi kipu lapen teke ta food chain along kenang sot apilo jong si teke aphanta raikom dunde pulote varmon lapen food chains along checho seroi redepo e sonmai son apisi hide horpo aposi teke aphan ili munita tumaphan ke phere meme api sita rai nang kokpo lasika phere pen kachipa jok jia bidi ke ingnam rai kom pinang po ampar ke munit dovet longpo marat mareng api dovet lote kasik sak avelo lapen varmonta mesen po pusi chethan chimumalong rat aphan thanpon po international tiger day ke katalona phan anchot kali methangta teke aphan det de kaprek kaprek amarat api lapen tukong ingnam ke rai kom nangji ke anutin alongsi arpudo thengpi thengprang pena joksi monit monora tumta ache theke wanglong i aposi nampi namdur ke pa hon ahem phuta akenang sot marat pen ke teke ta isi ingnam ahem phulo aposi kerai kenang sot bonta lahaya lamta chethan chimu medet rat atum chini ne lapen arniwang amatsi kachethan wer aporta avedet ji aposi jakhong achiklo nipaing kor asir kep mate areng loko lampen 29 july arni ke international tiger day arani hok ponsi lahaya puthak aning kanwang ta chethan chimum long apor nang thik pidarlo lasi pini nili det piadang teke arani puthak ke lansi thanpon cholo
1: lapona por nang litum samsoning ti kethan international tiger day mate pyothe danglong te kyarani pulapang so puthak lamjur kethan arjulong danglo labang so ja meke pini akashwani di folong kerot ke parju kapachi tak cheng aja meke klo
2: video like korile poisa pam iman khohoz
3: অচিনাকি লিংকত ক্লিক নকৰিব আৰবিআইয়ে কয়
4: জানি ৰক সতৰ্ক হৈ ৰক
1: লাগে আকাশবাণী দিফু নালি তুমি মেগাৰ জুলং বম লাগে এফ এম বেনাল মেগা হাৰ্চ ফাৰৈ চিৰা টক বৰা চিৰ কেপ ৰেচ এপ লাপেন আনপাৰ্টা নিউজ অন ইয়াৰ পলাপং চ এ পলং পেঞ্চামে নালি তুম আকাশবাণী দিফু আছে মেগ আৰ জুলং এক জি আদন্থু নন আরুই মাচারালাম থে লাপাং সহজায় মেঘ আং ডেং লং ধনিরাম রংহাং লাপেন সাং পি মিজি পি বে পি আকায় লামো আপুথা হোটবাং স্যামসন ইং টি আং বং চিহু চিপোট আর জুই গেল না
0: পিনি নীলিতুম আকাশবাণী দীপুয়াহীন পেন নন রুই আমা চরালাম থে এলং কাছু ভাপন দো লাসি নিলি তুম কাছু ভাপন তেং পেন আলাং লিতুম সনসুরিয়া সাই চিবি কক পেন ওয়াংসি নন স্টুডিও মাইক্রোফোন আলং নাই নিতাংল আলাং লিতুম লাকে স্যার ধনিরাম রংহাং রিটায়ার ডিপুটি ফরেস্ট রেঞ্জার আসাইসি ক্লেম বাংফু লাপেন আলাং লিচর নি সাংপি মিজি পি বেপি লাসি পিনি নাং লিতুম বাহিনী আফান দামে সনসুরিয়া সাই চিবি কক পেন লাদা আনকে ভাঙ পথ নিলিতুম আকাশবাণী দীপুয়াহীন

0: Phu nil tum hem cho kim lo, hem cho kim pen, nil korte nil moti tum phanda che ban si dak si nil lo pachar li lo, nil tum ke korte bang tro, nil akleng si lo, an ke nil dun na dakwa mang ke physician, doctor, EMC kene kalang lo, EMC lo, di bu garban si nang pas lo, adun tu dakwa su eng deng thom mang la ke politics na si ke claim, si ke dam tang purun hini MSc pen IM da cheman lo malum su ningkan kep lo la pen ke dam tang non klem bom ki bom 18 harogat ele si along MLA lo ke arawam su nim pli ing deng pli bang pen ing deng pho la tum long ki la pen long sing ke arta apor pen kali si la tum chewai nang joi lo pyo the pen chewai nang kok lo osomara tum kisung ke boy ke duk pen chalana ni le tum ta kadung abe কোটে গ্রান্ত পু চেরাপ চেতু সি লোপ চার লিল লঙ্কি সমার বাঙ্কে ওরেং বার সাই লং রাইপ ল সাব আসুসু পু চোরেং কি রেফান আনকে ননা কি বিসি বাঙ্কে মোজা সিং রং পুলো লাগে সেন ফুলুনি সেন্টার অলং মিউনিসিপালা চেয়ারম্যান ক্লেমবম খিবম সি ও সমার তুম গেলে তুমকে ওরেং বার সাই ননা তা লং লেলা নীল তুম চংদার চতুলো পেনসি লোপ চার লিল নীলি হেম নীলি হেম প্যান নীলি হিকি সি চেবান নীলি হো লোকা পড়ি গে বাং হুট নীলি নিঙ্কান ক্রেস সিরকে থ্রকে ফ নিঙ্কান কে ক্লাস এইট লো দিপু গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল লোক নীলি গে বাং হুট কে নীলি তুমকে নীলি হাজিরা ল আর সি চৌদাত মজে সে কাকে থম খালি 1.5 টাকা বেলা পু নীলি নীলি হেমসর বাঙ্কে নাঙে কান 1.5 টাকা ও নাং 3 টাকা 3 টাকা লসু ওলা হালে 3 টাকা হাজিরা ল নি বাঙ্গে 1.5 টাকা হাজিরা হুত সিমেট্রিক জবা পাস ল সানসি নীল কোটে ডান ফান্তা নীলি তাক দি ফুচে বান লাভ ল নীলি তুম লা ডক্টর বাঙ্কে নি তুম হাই স্কুল মাস্টার বগ হাই স্কুল মাস্টার খাউন পু ইংলিশ টিচার পেন কে নন কারেং ব হেম ফু বাং সয়ে সেতিয়া হালং ল তুম লং সি কিন্তু লাসি সায়েন্স পেন ইংলিশ টিচার লং সি কিন্তু দুন লাগে পুরি লগ ল আমার চালি লং আবার সাইড কলো টিউশন তাই জয় কে লোলা পুলো সেলাং ফান বাংকে ডক্টর না নিলি চেপা দুঃখ পেন পড়াই লো চিকলো জন বং আং বং পেন হাসুতকে কে অং নাই নাই লো সরি কে থম লান কিপি লং বাংকে দালা ফারুক রে ফন দা পাদর লো খালাস কাই হুত কে কাউন্সিল পেন কেরাম দো ফারুক রে ফ বাং রং পাং বেশি নন দান্দা আলং খি বমলা নিঙ্কান ফ লা নন ইতিমা কচিং হন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আকে হাই লাংলি নিঙ্কান ফ পাবাত পাবাত ক্রাক ডক্টর অটম ফান না সজেনে সি আলাং ক্লেম বম লাং নন তে নিঙ্কান সি হিনি বাক্সি দ চপ
1: লাগে মে পি গালাম ল স্যার সি ল সন ঢাক ঢাক সি রেডিও নাঙ্কার জুদুন আর আর তুমতামে চিনি পো বলে এলি তুম ক্রয় পলো নাং তাংতে নি নাংলি তুম চে তং ডেট পেন ও সমার টপিক লা পেন পু স্যার বাংকে ওরেং আবার সাই ইং নাম না থুসি আলাংলি ক্লেম বম হেম কে দুলঙা পর বাংকে কম্পিক তাহাই পো তাংতে লা সো পর হুট নাংলি কোসন সি ও সোমার তো ভান কে পাচারলি পেনচেং ল কোসন সি নাংলি কে থান কি মুম লা বাং সো পুথাক থানজিমা
2: নীলি ও সোমার তো ভান লা নীলি হে মসরটা সাকুরি তা হু পেঙ্গে দরমা লং হু পেঙ্গে লং লি পো মো সুং দে না পুপ নীলি বু চুপাং রেং পো ফাক চুপাং রেং পো থেরাং যে থাক প লাপুসি সুলি বমে থেরাং থাক বাংকে নীলি জ্বর যে হে জ্বর যে সেটা হেম ফান সেটা নাম জকফ্লট পুহ পো ফানি হে পেনকে লা বউ চোপাং রেং লংহং চোপাং রেং তে জ্বর প ও সোমার ফান মেন তু নিগে লা দরমহা লং লে পুলো তাংতে এডমিশন এন পি এন দুন প ইতা পিনি নি হে হে তা হোট পেনকে নীলি তা রাব দুন পাইজাই পাইজই লাপুলে হে লাপুসি সুলি বম ল নাসে লা নীলি করপো তুম আন পেন তা ডাক নীল তুম দোরা পেট আমাসি মানে কিসুং সেটা আজা সেটা লাপু চোরা পেট দোরা পেট আমাসি হেডি কিসুং পুতা চিচিনি নেদেল পুসে নাং পারুন বম লো ওসো মাটা নাং থে বম লো আলা নীলি করপো তা তুম তা ডাক সে দোরা পেট মা চোরা পেট দোরা পেট আমার কাকে তা ফুর্তি লে হে যেটা নিহে মা সর ফান সেটা মে এ কেসু কে উন এ পুস্তা সাস কেসু কে লা নীলি কর পুতুম দাক সে দো এর মা নাসি পিনে সিং ইয়াম সিং ইয়ুম লে কেসু লং সেটা দা ফার্মাসি দাম নাং পুপো লা তুম নাং নাং পন লিন পো লাপু লো লাপু সি সুলি বম লো লাপু সে আর নামাত ডাক তুর পেন কে মাজু মাজা সে লাপু নাং রেং দুন ফুন ল

0: পেনেল লগাই ল, সোলার পেনেল লগাই ল, কেতিয়াবার পৰা মোক সকলোৱে কৈ আছিল, কিন্তু মই তেতিয়াহে বিশ্বাস কৰিলো যেতিয়া স্বয়ং প্রধানমন্ত্রীয়ে কলে
1: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হে।
0: মই প্রধানমন্ত্রীর কথা শুনি সোলার পেনেল লগালো আর মোর বিজুলির বিল শূন্য আহিল। আপুনিও লগাই লওক।
2: পিএম সূর্য ঘর মুক্ত বিজুলি যোজনা আজিয়ে পঞ্জীয়ন করক। PM সূর্য ঘর .gov.in

আসামিস লামারজন কেলিল জেমেক আং দেলং আদুন থুয়ালুন আর জু ইং উষা মঙ্গেশকর কিলুন আলুন আলাম থে গুপুতে গুপুতে পোলাবাং সলুন আর জু ইং।

0: quan gì đâu mà đi. Thì đi phụ là hai cam cái nó mà sẽ non đồ bông nó là Nó đi lên cái ấy thì thấy là nó parallel là nó đi cái 85 bao ta lấy bỏ cái này nhiều bỏ công rồi đó. Thì có sao mà chỉ là làm được rồi.
1: Nàng chú ý là cái hai. Đang thấy nàng lì nàng chỉ thanh nhìn mà cái hai. Nàng lì. Cái bây giờ đang ở sông along. Cú bia phụ sĩ nàng lì cái đèn đun bằng chanh xí lo.
0: Secretary, secretary, secretary, công công chuyên bằng xin nàng. Cái chính chính cái tin nhưng mà theo cái số lâu mà sẽ phản ra à sẽ cái năng bật có luôn nhưng căn thông báo này sẽ cái claim sẽ cái vì chúng ta mà xong mà đã bị chống quyền rồi cái vì cái sự suy thì bị chống quyền rồi
2: năng đó
1: năng chưa rồi ít lo năng lip hẳn
2: năng thế là số chúng ta mà xong ha năng lịch cái sinh chênh cái hụt năng lịch tụm cái hình mà nằm mang tiền non plain mà
0: plain mà này cái plain kia phản bội đi bằng tôi năng bảo là cái đón năm cái đối thế bằng đối bọn năng chỉ năng đun mong nó sao thông mong là cái vì cultural là hình mà cái này cái plain kia phản bội là thùng bội thì cái lo gan nên đi bảo bội này là thế cho nó plain cái plain của đang đủ lắm ik lem nei reform and research pen ya kam do piklang kar bi khae tuma ye tanga songa mosu hai a hor mu bang kelem nei dola hai bang lem nei la so klem lo bose chok na na de ser char sa so ge chok lo hai the ka chelang mang ge do kar bi khae chelang pen hai hindu christian dharma pu pe pen se do chelang se so bang festival ya da pichun mom lo
1: nang li phanang churu ik lo ke hai tang te nang li phanel nang kar jugang tonga lam the nang li kar bijutang along nang li ri somara ku pen tanang li chelang dun ik bom ma
0: તમને ચાલે હુટ પે ચલા તો ને પાને હે ને હા કોતી સે દુકો કો થયો લા કોલેજ પે ને યુનિવર્સિટી હે કર બેંગલો ફન પાછી ને સે કર બે તો વાંગડે રે ફિજે રહે કે મુડી જામ લા લામ લુન તે મુવા જા પેતે છો તો નોન મહાલો છો કે હવે કીર હો યાંગલો અમસી ન તા સોરી સોરી સો રંગો જે ફેસ્ટિવલ બનાઈ સી અસો લોસી બસ ઓપરિંગ થુલો નોન વાંગે પિંદે છો તો લાંગમે મી રહો કો અગલે તો કર બે તુમે કર બે ખાય આલામ સે ગીબમનો ચિંગ કીતે ગીવિંગ કો પાના બસ ઓકે ক্লেম বি নাংকল ক্লেম দে নহয় বস্তু হাত গুৱাহাটী ধৰিলে কংগ্ৰেছ পাৰ্টিৰ কংগ্ৰেছ যুৱ মহোৎসৱ বনাই ল'ম কটন কলেজ আৰু গুৱাহাটী হালা যি ইণ্ডিয়ান ছ'চাইটি ছ'চিয়েল ছ'চিয়েল ছাৰ্ভিচ ছেক্ৰেটাৰী পূৰা মানুহ নিনি কাৰণ চেলাম নবছে ওচৰ চিনি ৰাম চিধা দিফু আছে সেইটো নাক্লেম ল
2: তেন্তে নাংলি উবেগি মিয়ে তুমি ফান লাই জুতাং জুবাৰা চং অলং আপুঠা কপিছ নাংলি মেছেজ কি পিগাং
0: পুহিগে পাইল নন কি ক্লেম হল ক্লেম লোক কেতিয়াবা ক্লেম লৈ লয় ৰিচৰ্ট চব ক্লেম ল চেতা ক্লেম ভেবি নেকি পুৰা তোমাৰ জোতাং বাল বাং পেৰিং ভেবি নেকি ফানকে কেতিয়াবা ক্লেম ভেবি নেকি আহক পাৰ ক্লেম নেকি চিপি দুগুলো নেকি চিপি দুগুলো বলতে ইংটাং পো ন নগো নিকান ফগে ফগে ফগে ঠিক বছৰ ঠিক হৈছিলা মমলো বন চেতা হ'লে জোতাং আহি নবা কেৰা নেকি কাম আনে চুন পেট লোক শুনে পিছত দিয়ে ফাঁচি বহি নাম পঢ়ালো ওই মিটো আছে বহি নেকি শুনে
2: নাংলি নিং কামা থা তেং পোটে স্যার লাসন ক্লেম পোনতে মেলা আং পুকু পিপি নাংলি নিং দো ইং মা নাংলি
0: ক্লেম পোন তো মেলা মনে ক্লেম দুই দুল হে রে পেন না ই তোমা যেতু কাপড় হে হিন বানি এডুকেশন হিন দানা ইংলিশ ইংরাজি ও সিনে তুমি নেলি কে জাপন সো ইংলিশ স্ক্রিপ্ট ওলা কে তো কলাং কে তো বাং স্ক্রিপ্ট লো হদি তুমি আওয়েন পিন তোমা পার খে তুমকে আপরে খে স্ক্রিপ্ট এনা কই আলাম স্টা এনা কই আছে ইংরাজি বাংলা পো মাসে ক্লেম লো সোপেন্সি সব বাং পিসপ্লিং নেই দোলা গভর্নমেন্ট সব গভর্নমেন্ট পে স্টে সেন্ট্রাল গভর্নমেন্ট তুমি বা রিকগনাইজ না লাও সব বাং ইউ পে ফেলালে গতি দোহতা দি রেডিও স্টেশন দো হেয়া তো বসে কারবি অন এসি দি কারবি আলাম হাজার বেঠে প্রসার ফান রেডিও স্টেশন দো নেই বসে মাসোটা দা কারবি অন তা রেডিও স্টেশন ই বানো সো লানে নিতা চেরা দো বানো
3: লপনা পর্ণালী তুম কাই হার লিং জাইমেক আংডেং আলং রং হি লাপেন হুটবাং হেরভিলিন তিমু পিয়াংবং চিহুচিপুত আর্জুলং টাংল নন সিডিও পর পরফাই নিয়ার কেবরা মিনিট পি কেবরা ফ চকদা পলাসি নন মালম সুপেনুতে দেলহি পেন কাপাচি টাক সামাচার সন্ধিয়া হিন্দিয়া লাম্পেন বিয়োটা আর্জুলং ইকপো লাপেন পরফাইসর কেপ চকলতে নিউজ এট নাইন ইংলিশ লাম্পেন বিয়োটা আর্জুলং ইকপো

0: চেনামদ চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দুপুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন আনতে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আরনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পুয় বেরটা হেম কি মিকিলুত আরনি চজুন চমাঙ্কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এতে কোসন লি পোদাক লোক হুমরি দাম নজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সে দাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলংলে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাখ আকাশবাণী দিফুয়ালং
2: আদুন্থু ওয়ার্মনা চাই মেক আং দেং আলং রাখিতে রং পিপেন কে থান আলামজির নেচার কনভারসেশন মতে প্লাং মেনা কেরাই কম নং জে পুথাক লামজির আর জুই লুনাং
3: পিনি নেলি নেচার কনসারভেশন মতে আজাদ জাত প্লাং মেনা পুথাক লামজির কেছে থান দামজি আফানসি নীলি লাদাক কাবর ই ইংলিশ আলাম পেন নেচার পুসি পুলো লাসি কিপুদাম আলাম থেকে প্লাং মেনা আফানসি পুদামলো লাপেন ইংলিশ আলাম পেন কনসারভেশন পু আলাম থে কি পুদাম কে প্লাং মেনা আলং আজাদ জাত কেলং হাই হুই কিরিম পেমেজি আফানসি পুদামলো লাসি নেচার কনসারভেশন মতে প্লাং মেনা আফান কিরিম পুসি পুলো প্লাং মেনা কিরিম আলং আজাদ জাত কেলং পনকে লাপু হেনলো নামপি নামদুর থয় ইংলং ল্যাং লাপেন লংরয় লংজেং মারাত মারেং পুথিমি আরলু আলং কিলং আসন থেং মেনা লাপেন কেপ্লাং আং উই লাপেন আকাফ্রেক কাপ্রেক আসন আমংটা লংপন তাংতে প্লাং মেনা কিরিমপেন কপিপি আলে লংপন ইক ল চিথানদাম ইক সেনাং পিরথে আলং আজাদ জাত আসন আমুং হাই হুই আফান কেরাই কমজি আফান প্লাং মেনা কিরিম কে কাইকেতা লং পংথেক পন কিরিম কি বিজি আফান কিরিম আবে কচেপেডো নামপি নামদুর আকিবির পেন পুথত কেপাচিং জক থুজি তালো আলং বি লাপেন লংরয় লংজেং আর লো পেন লং আক কেনেপ আফাই কেপেজুম আকেনাং সত লাপেন আনপারটা আকাপ্রে কাপ্রে কাসন আমুং রিমপন পেমে নংজি প্লাংমিনা আকাই কেরেংজি আফান লাসনসি কিজুন আলাং ইপিলো এচেথে কেবাং ফুনজি আফান তোমন কেমে ইপিলো মারাত মারেং আপিতা কিলির সেং আপিরথে আলং দোলংলো থেংপি থেং প্রাং কমচেন সিদোলো লাপেন লাসনসি আকাপ্রে আকাপ্রে তা লংপন বমলো বন সিতামে মনিরাতম প্লাংমিনা কিরিমজি আলার কে পিবির আসনসি আনিবাং তা সাই ডেংরং আসনসি দাম বমলো প্লাংমিনা আফান আকেলে আকেটেংকাই আসাই ক্লেম নাংনি ইলিতুম বিদি রেসেট পেনসি প্লাংমিনা আফান সাই ডেংপন নাংজি লাসন আসাই রিম পেমে লুটে নন ওভে কিমিয়াতুম আকাই আফান কেমিসেনজি আংথেক ওয়ারমন নাংক্লাংপো প্লাংমিনা আক আপ্রাণ আফান কপাংথিরজি আফান কাইকেতা সাই ডেং নংজি জংসি প্লাংমিনা আকেজক ওয়ান আবে পুলুতে কেবাং জি আরনি কফেরে মেমে আকিবির আনাত ইংডাং দেত তাহাই কিবির পেন কেপেজক জি আফান চিংরুম পেট পেন প্লাংমিনা কিরিম কেনাং সত পিরথে আলং কেরেং এর আচিথে আতুম আফানসি কাইকেতা কেরেং বেরজি আফান প্লাংমিনা কিরিম হেনল কেজকওয়ান লাসি আনিংকানবাং তা পিরথে আদাং আলং প্লাংমিনা কিরিম মতে নেচার কনসারভেশন আনি কাতালন আসাইতা ডেংপনলো লাসন কাতালন মতে কাপাচি থাংজি আনি জাখং আচিক্লো নিফাই ইনকোয়ারানার কেপ হেনলো